কনিগদে কাকাশুনি শিলং কখুবর বান পুলিশফি দাই ইনেবদা লিংডো কিমাত বকং সানচং কখুবর কিউ কভা কমিয়াত জুকি নংশং শনং লিংবা কা অন্ত্যোদয়া হাগা জিংসন চারখার আসনেম জং কা সরকার ডাব খন্ডাই পুসনেম কেজিং আই জিং শিক্রি জং কা আকাশুনি উমেন্দ্রী রংবা কনরাদ গঙ্গল সাংমা উং বনস বিশারবনিয়া কা সরকার হলোর কা জিং জা সাথাং গলি হা শিলং বট উমেন্দ্রী সরকার বা মিনশুয়া উ জেমস পিকে সাংমা উলথেপ কৃতং মিনতা গসমি হা শিলং বানিয় খোনিয়া কা রাজ্য সভা ইলেকশন কা খুবর কাবনিয়া উমেন্দ্রী রং বা নরেন্দ্র মোদি উল পিনশাই হলোর কে জিংসেন শার কব না কবিনতা কভা কমিয়ান কবলা খাত আর্সনম কব পিনলি চিমুট হলোর কে জিং পিন্দু নাক জিংডুক জিংকরডো বট ক জিং কিনটিউ ইয়াক রোই কপার হাবারো কিলিয়াং হাগা রিনসান সোশ্যাল মিডিয়া উল অং কি জিংসং কুম ক জানধান যোজনা ডিবিটি স্বচ্ছ ভারত পিএম আওয়াস যোজনা জল জীবন মিশন বট ক আয়ুষ্মান ভারত কিশাত ইয়ক নোংরিম ক অন্ত্যোদয়া কিব পিনপোয় কি জিংমিনটোই শবারো কি নোংসং স্নং উল অং বট ক টেকনোলজি কলনাং কিনটিউ ইয়ক জিংখো জিংসুবা হা কল্যাং কি জিংত্রৈ কম বট পিনক্লান ইয়ক সিনশার খাদার উ মোদি উল অং রু বা কিনে কি জিংকলা কি লং বন ওয়ান রা ইয়ক বোরম কলাত কবু বট ক জিংপিন কুপ বর ইয়া কিব দুক বতই বট বা উপাত বা উলং কপড়েং জং কিনশার খাদার উল পাতাই বা কনে কে জিং ইয়াই লেন্টি কলং দা ক জিং এ ত্রৈ লং বন পিনলং ইয়ক ইন্ডিয়া কারি কবালা কেউ